বাবা, বস বস, সুশেগে কসলি সুন্তু সচি গড়ি তুমি ফাও কেলি দেবা, সুয়াত নিতল তানা কালসা নিতল আসছা, হ্যা বাবা আমচে সশি দাডুন খরেন্স আমকা ওর্তি দাদুস্কাই দিলি, অর্গা দেবা অর্গা তুকা, হ্যা বাবা পরি আসল্যা হেরাঞ্চি আমি হাঙ্গসর যতন গেতেল্যাও, কালজান দুর্বলে বাগিতে নিতলতে ত্যা খাতির হ্যা সুয়াতেক আমি নির্মল হৃদে মনো নাও দিবুয়া।